শ্রোতা, আজ ভারত সরকার কা শ্রম এবং রোজগার মন্ত্রালয় বিকশিত ভারত যোজনা কে অন্তর্গত বিজ্ঞান ভবন নই দিল্লি মে রোজগার মেলা 2026 আয়োজিত করেগা। এস কার্যক্রম কি গরিমাময়ী উপস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি দ্বারা হোগি। আকাশবাণী দিল্লি কে দ্বারা ইয়ে কার্যক্রম হাম রিলে করেন শাম 5:10 পর।